0: নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন অদলীয় সেবা গ্রহণ মহানুভাবে যাতায়াত ব্যবস্থা কারণীবা প্রদান সেবা প্রাপ্তিক সহজীকরণ নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন উক্ত কক্ষবা নিশুল্ক সেবা প্রাপ্ত সেবা প্রাপ্তিক নাগরিক সহায়তা কক্ষবা সম্পর্ক রাখ্ন অনুরোধ করি সেবা প্রাপ্তিমা কক্ষিক প্রলোভনা নগরি আসো সেবা লি হার্দিক অপিল করছেন সেবা প্রাপ্তিমা কোনো গ্রাসে না গ্রাসে শুনে অধিকার কারণী প্রমুখ শর্মা সুজি সম্পর্ক রাখ্ন সক্রিয়
1: কোশি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়